चलना संभल के, ये हमारे रफ़ी जी ने बता दी है मेरे दोस्तों कि मोहब्बत की राहों में चलना संभल के। खुरुई खुरुई यहोफनी तबलुयन, यहोफनी तबलुयन वनेर आंदरन फिंदन दाथे तैतिस नो नो। Sommige groei gebeurt stil onder de oppervlakte. Ook wanneer je even niks lijkt te bereiken, ben je misschien juist bezig om sterker en dichter bij jezelf te komen. Je hoeft jezelf niet te vergelijken met anderen. Groei heeft geen vaste timing. Groei heeft geen vaste timing. Soms zie je aan de buitenkant niets, terwijl er van binnen juist heel veel verandert.

beautiful song by Ibo Wahid Hussein Hamte Jinke Sahare. फाउन हिंदुस्तानी रेडियो पे आप चून है यारो, जोर तोर से सरनामी संगीत आप सुन रहे हैं। ये आशा उम्मीद है कि आज का सिलेक्शन भी आप श्रोताओं को पसंद आता होगा। तो वक्त हो चुका है यारो कुछ ज्ञान के बातें हो जाए। पुराने जमाने और कुछ इस जमाने के विद्वानों, पढ़े लिखे लोगों और मशहूर मशहूर लोगों ने अति सुंदर सुंदर ज्ञान से भरी हुई बातें लिखे हैं मनुष्य के बारे में यारो, जो मैं आप श्रोताओं के साथ बांटना चाहता हूँ। ये आशा उम्मीद लेकर कि इन बातों से जरूर कुछ ना कुछ हम लोग सीखेंगे। तो जरा गौर फरमाएं। कहा है श्री नाइल आर्मस्ट्रॉन्ग, ही वाज एन अमेरिकन एस्ट्रोनॉट एंड लिव्ड फ्रॉम 1930 टू 2012। और नाइल आर्मस्ट्रॉन्ग ने कहा है मनुष्य के बारे में यारो कि हेट इज एन क्लेन स्टप फॉर एन मेन्स मार एन ग्रोट स्प्रॉन्ग फॉर द मेन्सहेड। हाई बदूल सेकर टून है द एस्ट स्टप ऑफ द मान सेटर। श्री हारोल्ड मैकमिलन, ही वाज एन ब्रिट्स कंसर्वेटिव पॉलिटिकस ओक प्रीमियर एंड लिव्ड फ्रॉम 1894 टू 1986। थोड़ा लौड़ा लंबा चौड़ा बातें लिखे है, तो जरा ध्यान दीजिए। और देखा जाए तो हारोल्ड मैकमिलन ने कहा है मनुष्य के बारे में यारो कि अर्थात ओवर एन स्लैगफेल्ड, te veel mensen dood, oorlog, tori. Over wat kan hij ook, het meest bijzondere aan een moderne slagveld is misschien wel de verlatenheid en leegte van dit alles. Men kan dit niet genoeg benadrukken. Er is niets te zien van een oorlog of van soldaten. Alleen de gespleten en geknakte bomen en een enkele inslagkrater van een granaat onthullen iets van de waarheid. Men kan kilometers zoeken en geen mens zien, maar in die kilometers land liggen verscholen als mollen of ratten, zo lijkt het. Duizenden, zelfs honderdduizenden mannen die voortdurend bezig zijn een nieuwe manier uit te denken om elkaar te doden. आगे में कहा है महाज्ञानी श्री बुद्ध भगवान जी ने भी कुछ मनुष्य के बारे में। बुधा है वॉज एन स्पिरिचुअल लीडर एंड गेबोरन अस सिद्धार्थ गौतम, लिव्ड फ्रॉम 370 टू 450 फोर क्रिस्टस। अब बुद्ध भगवान ने कहा है मनुष्य के बारे में यारो कि हाउ द गेदाख्तन रेख्त एंड द ब्लिक नेरगेस्लागन, kijk niet op ongepaste wijze naar vrouwen. Lichamelijke begeerte brengt een mens in verwarring. Mahagyani Albert Einstein, hij was een Duits-Amerikaans natuurkundige en leefde van 1879 tot 1955. Heel veel dingen uitgevonden, maar het bekendste is natuurlijk de atoombom. Al Albert Einstein ne kahai manushya ke bare mein aro ki, verliefd worden is niet het stomste wat een mens doet, maar de zwaartekracht kan er niet verantwoordelijk voor worden gemaakt. Gottfried Baumans, hij was een Nederlands schrijver en leefde van 1913 tot 1971. Oh, Gottfried Baumans, nikaha hai manushya ke bare mein aroki. Zolang een mens in staat is zijn gedachten te formuleren, heeft hij ze buiten zichzelf in een vorm neergezet en kunnen ze hem niet overweldigen. Herman Brusselmans, hij is een Vlaams schrijver, geboren 1957. Oh, Herman Brusselmans, nikaha hai insaniet manusje ke bare mein aroki. Alle grote uitvindingen zijn door depressieve mensen gedaan.
En mens kan maar creatief zijn, maar als hij een negatieve ingesteld heeft. Confucius, hij was een Chinees filosoof, Purana Zamanika, leefde van 479 tot 551 voor Christus. O Confucius, nikahai manushya kebare mayaruki, de edele mens is onwrikbaar, maar niet stijfhoofdig. Henry S. Haskins, Amerikaans aforist en schrijver, leefde van 1875 tot 1957. O Henry S. Haskins, nikahai manushya kebare mayaruki, de slechtste gewoonte die een mens kan hebben is zich met de gewoonten van anderen te bemoeien. Een hele goeie, hoor. Nog eentje van Buddha Bhagwan, spirituele leider, geboren als Siddhartha Gautam, leefde van 370 tot 450 voor Christus. Buddha Bhagwan, nikahai manushya kebare mayaruki, zoals een stroom uitstuimig voorgaat en niet wederkeert, zo gaat het leven van de mens voorbij en komt het niet terug. Zelfs hij die 1000 jaren leeft, zal sterven en vergaan. En de laatste van vandaag, Kahaisri William D. Mitch. Hij is een Amerikaans ecoloog, geboren in 1947. William D. Mitch, nicht Kahai, Menusje Kibarimeruki. De mens heeft de atoombom ontworpen. Geen enkele muis op de wereld is ooit op de gedachte gekomen een muizenval te ontwerpen. Een hele goede doordenkertje, hoor. Dus Tanatora Maris Einstein. Toch maar heb je prije schrotaan, heb je aap kuch kahoute udaharan sune, jo manushya insaniyat ke baare mein jata hai. U heeft net kunnen luisteren naar een paar zeer leerrijke citaten die over de mensheid gingen. Ye asho mi lekar in baato ko main aap shrotaon ko sunaya ki kuch na kuch to in baato se hum log jarur sikhenge na. Program ko aage badhate hai aur ek ati sundar mashup rakh chuka hu aap shrotaon ko sunane ke liye. Prabhat Panchu ko late hai program mein music by Selecta Beats with Prabhat Mahmud Rafi mashups.

নামা রায় এক্সক্লুসিভ ফর ভলিউম 14 লাঠি না টুটে ফসিল কে আওয়াজ মে।

0: temperatuur daalt naar tussen de 11 en 14 graden. Vannacht kunnen wat mistbanken ontstaan en wordt het tussen 7 graden in het zuidoosten en 15 aan de kust. En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
1: Den Haag heeft het Binnenhof, de Hofwijver, het Vredespaleis en je eigen Vahon Hindustani Radio.
2: सुनने वालों प्रोग्राम को हम आगे में बढ़ाते हैं कभी खुश यानी कभी खुशी कभी गम है फिल्म का नाम इसी फिल्म से हम पेश करते हैं बोले चूड़ियां बोले कंगना